0: ཁྱི ཕྱད མི དེ ས ཁྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱ ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང ཁྱི དང зэг та тарсони нас с на джекг сочунг цог лекхонтири лармаг сачад тэн ана ког тарсони нярунг тарсони хуншан с кедаер та ког танша тима на рома бутер та рома буд нэр д хатам тарсони канзе д нярунг сасам кеер тэ нярунг сачайна та та дарунан хома нярунг плумаг сха ко нарг насюнг да та тас нярунг тон ацог пор самбасез тэ хачо ё кера чембре пор самбате ма он ацог пеиг сачайна та пеиг ацо тэну дочесе тэну дочесе таган пеигэн папацосэзэн тат цомад ё хачо кера чембр тарсон нико ацте цэдэр тэ ма он ацо канзэг кесар чумчесэн тэ ацо канзэг кавалор гаврсэзэн та канзэг затан канзэг тарсон ацо кетатг тэн ацо кунжиг мапэн чутутэ косог тан тентэн хасэзэн тан ацо цомад хачо тан ацо тарсон мама ринэг тасаг цочире ой то цомад мама лоджи тасаг ке чембг зунхаг сачачире де пинжогана деге пакхонда танг ацо деге мехиг лумбасез деге юнул хацосез де идём пе мампер деге нцце он де дачкар дачкан де джек римбаг тарсониг на даниле коре ते जाचिक हाग जाथं जाचिक हाग ता नारग गाचो थंबग नारग जिलाम किन दोग कोज तारसोनि ता रिने पेनि बग द तार किन कोज ग ता ताशि सिंजु पे यापसि जिग त न सान यापयरे तेच होन दे गन सेदाग जाथं ते सेदाग जाथं तास सेदाग गाचो पेग थपने ते सेदाग केसाग केसा जाउ जोंडा ता त छम सेदा ने पे आपय रे ते माचे हो ते गाचो ताउग सा चाइना ते गन युकोग सा चा ताउग युकोग जे जे जों से जने ताउग युकोग छाच से त छम हाचा तर सोनी जमलिंग इन केडा यरे ते ताउग खोंबा गाचो तर सोनी चांजु मिनजी चिसांस न दांग न बेग बेखोग ता रिनग tāna mā tāna tāri sōni ngā rō tsōng gāndzīg sāchāna tā tāwū gu pēkhōndu gērā chīmbu tsindu wā tē mā wā tsādi ngā tsā trānggō rā trānggō tē nā ngā mā khūngjī mā mā gā rō nyū sā gā lō jī mā mbhiyā jī rā tē tsōkhā ngā tsō gā kāsā tsō sē zin rā tā trānggō nā mā wā ngā tsō trānggō gā nā khā jī gā tāngā tā jī rā ta zhūnlū sī jī tā zhōmbā tsōmā nā tā rī sōnyi yī kō chō chāng khā chāng gā gā sā chā rī tā lō chī tū jī tā nā dzōng khā chāo jī nā nī mā mbū tsēn duwa
1: Tā gōng nā ngā cī gāng zī gā jī sā chā sō sō gā tā tē chū tīng bī gā yī yung gō jū bā ngā cī xī sōng Tā sā chā tē sō nā ngā cī nām jīng chua rū xī yō lā rī Dēn ngā chū nām yun chua rū sī gā bhā yā rī. Tā yī chūng dē tā ngā chū lān chū yā mā rī. Dē gā chā chīn dē gā mō chū tō nī. Ngā chī yī chūng dē tā chē chū dē ngō ndū yā mō shī nī. Bhā yī kī mōng chū chū gā tān chū yī dē lā gōng kū mōng bū shī gōng tī bī gā tā. Lā chīn rā tā jī nā dē yō zī chūng gā tā gēn chē chē chū dē rī ndu ā.

생린지 도망아치 진종용인지 레진온데 꾸리지비거든이 종금대지가 니츠 사슈티는 지도된비 중국 주진전 창고 사바시바데리 녜처 야스시접 공기엔 지도된비 중국 주르시비 로가치 진창고 중앞바 반디시니 로가치 진창고 중앞비 링거 지도된비 주진텐라 꾸리시오바시 실로니통 신질로레컵 롱제 진종금 고유급 비체 최용네 레슨로젠파 장고 노실로 니통 신질로 할까 롱제 견종금 고유 거피체 체요네 레슨로 제통 지도 덴비 중군 주르시 비티 가친 견페름 사바 토바자 젠바시 마메 지어 톤시 톤 초아시 동 지자이 찬니 차바시 바통 텐지 롱제 미치 뒤가타 원주 용화시 파 마주 무부 조이 버숑 돈부 젠동 원뇨도 동화 사주 조로 주디 주쇼 니바통 쳇지 무사 도부 노르 동화 종제 동 종습지 마둔 고유 무사 도부 레스 동화 জংকা মালাক নামো রোজ তো তেলি রোজ তেজ জেন্দ রোজ জি জেনচে মে পরন তোর তোমহা নিন্দ তো চামজে দেনজা চছে জেনচে মে পরন তোর তোমহা জাকব জন জংকাম দেনজা হা গেলি নিদ তো পাশে পা জিদু দিন বি জংগুন জুতে চে পে লংশা তং চাম পে জংকাম কুয়ু ক জুশং মালা জেনচে মে পর তিসং তো তোমহা জিদু দিন বি জংগুন জুতে চে পে পেনসুন পে ইব খা চি চন চা পাশে পা চি চি মম মম মচু জি জংকাম কুয়ু তে চি থোসুর তো শিসুর দেশুর চি জাম চি পার থোর তং জিন সি থুই হো চাঙ্গো নো জংকাম কুয়ু ক পি সি লেস থং আ থো বা চু নিউ চ থো থে নিউ থং চু রো জংকাম মা লা সং সং থো জংকাম কুয়ু ক নিয়ং গু চং জি সো চা কু জি নো মি সি সু চু জি কু রি সি ও পা থে শু দি চি চো নি লেং গে কু রি সি পা থো ট্রান দং চে সা চিন বু সম বে দ থং পা সি পা জি দু দেন বি জংগু জু জি চা চিন থো শিন সু জি লু দিন রব জে চি জা কপ চে ইউ নিন জু রি সি পি মি বে কা চি সি কি রিজিং কে পি তাদিন তুম পিএন জি দু দিন পি জংগু জু জি সি পি লং আ চিন চিন চাং গু জং আ পা ইন হো শু দং চি চো নি লেং গে কু রি সি পি হো চে ইউ নি লে স তো মা থো বা মি শু চি মা লা দেন বি জু শু চি ট্রান দং চে সা চিন বু সম বে দ থং পা সি ইউ চি সম পা সি চাং গু নো না গু চি দং থো সা জং ক মান দ বিয়া পো জা পা থো সা জু জু রু থো বা চু হু পুর সা পি জু শু সা শু চে ইউ নি লা লি দা পা জং কা মা লা লে স থং চি চি জিন চাং গু তং কন দি তং হা নাম সিন জি দু লা খা তে হ দা জো পা মামি জি থুন সি থুন চুয়া সি তং জু নি চা পা সি পা জি দু দিন বি জং গু